0: এবং পিতৃব্য বলে স্বীকার করেছেন।
1: ভগবান বাচ বলন্তি আম্ভর পিয়র বসুদেব হু শ্রেষ্ঠ সার জীবন্তে ভগতু করিবু অন্তে মো শরীরে পশিবু।

0: ভাল থিবার কথা বছরকু দুইথর লেখা ফেব্রুয়ারি মার্চ আর জুন জুলাই বেলকে জৈবিক সার যেটা কি গোবর খত হো কি ভর্মি কম্পোস্ট আমকু সময় সময় কে দেবারকে পড়বা সিদ্দিনে পায়েন কম দেমা আর খরা দিনে মায়েরটা যেটা কি উদার হবা সে হিসাবে আমি পায়েন দেমা আর বিশেষ করে আমি ধ্যান রকমা কি গছে যেতলে ফুল ধরবার সময় আসলান সে সময়তি পায়েন দেবারটা টিকে কম করে নেমা আর ফল ধরলা বেলকে ভরপুর মাত্রানে পায়েন দেমা গছ মানুষ যেন ডাহি মানে শুখি যাইতিছি কি যে রোগ লাগি যাইতিছি তাকে আমি কাটিকি অলগাই নেমা যেটা কি গছ ভলসে বড়ি পারবা আর যে ডাহিটি রোগ লাগিছে সে ডাহিটা যদি কাটিকি অলগাই নেউছু বেলে কানা হচ্ছে সে জায়গায় সে গছ মানুষ যে রোগ লাগিছে সে অলগা ডাহি পোখরা মানুষ মানে সেটা গছ মানুষ অলগা আড়ে ব্যাপী করে যাই নাই পারে লিচু গছ মানুষ ফলসরে রোগ নু বঁচাবার কে হেলে ফল ধরবার 15-20 দিন আগরু পায়েন থি লিটর পিছা 2 গ্রাম কার্বনডিজম মিশাই করে আমি ঝিটমা যাহার দ্বারা কাণ হেবা কি ফল মানে যেন সরি যাউতিছি সেটা নাই সরে ফলটা ভলসে হেবা আর আমি ভল অমল পাই পারমা লিচু গছে বোরন দেয়া যায়সি যেনটা কি তার বহুত লাভ আছে যেনটা কি এটা লিচু ফল মানকু ফাটবার নু বঞ্চাসি আর ফল টিকে অটকা হেবা আর টিকে বড় বড় হেবা আর গোটে রোগ লিচু গছ মানকু দেখা যায়সি যেনতে কি তার পতর মানে অধা শুকি যাইতিছি আর অধা কঞ্চাতিছি ইতার নু বঞ্চাবার কে হেলে ফল তুলাটা সয়লে গোটে গছ পিছা আমি 20-25 গ্রাম লেখা কার্বোফিউরন আমি মায়ের থি তার চেরর চারিয়াড়ে আমি হে জায়গায় কুড়ি নেমা আর থি মিশাই করি হেন দেই নেমা লিচু গছর ডাহি মানকু ভুল আর গোটে প্রকার রোগ হেসি যেনতে কি সে ডাহি মানে সরি সরি গলা বেগরে দিসি তো সেন আমি কান কর্মা পায়েন থি চুন ঘুলি করি এন্তা কাঠি আমি যেটা চুন লেপসু ঘরে সেটা চুন লেপলা লেখেন সে গছ সারা আমি লেপি নেমা যাহার দ্বারা কান হেবা কি সে পোক মানে আর সেন নাই লাগন আর গোটে গোটে লিচু গছ মানুষ কণা কণা হইকরি সেন পোক মানে এটা হুদা হুদা হইকরি জালি বাগির ঘর করিথিসন তহনে আমি কাণ কর্মা কিরোসিন দেইকরি চিকন মাটি থি সে কণা মানুষ চুটি নেমা তহলে ই পোক মানে আর নাই বড়ি পারন তো এই পোক কথা আমি যেন কহিলি ইমানে গছর বন্ধু নেইকরি পুরা সে ডাহি পখরা যেন বাহারি থিসন সে তো কেনসি জায়গাকে ইমানে নাই ছাড়ন আর এটাকে যদি আমি ঠিক ভাবে তার উপচার নাই করলাম যদি ইমানকু আমি হটাবার ব্যবস্থা নাই করলাম তো গছ মানে পুরা মরি যাবে তেহরু ফল ধরলা পরে আমকু বিশেষ ভাবে এই কথা মানকর ধ্যান রাখবার পড়বা কি কেনতা করি ফল ভল হেবা যাহার দ্বারা আমি তাকে বাজারে নেইকরি বিকি পারমা তার লাগি পহলা কাণ কর্মা আমি লিটর পিছা 2 গ্রাম বোরিক এসিড কি বোরন আমি মিশাই করি ঝিটমা গছ মানে যেতেবেলে ফল ধরিছন সেতেবেলে তাঙ্কু আমি জালি থি ঢাকি নেমা যাহার দ্বারা কাণ হেবা কি চড়েই মানে সে ফল মানকু নাই খাই পারন আর ফল তুলনা বেলকে বিশেষ করে আমকু ই কথা ধ্যান রাখবারকে পড়বা কি তাকে ভল ভাবে টিকে আরামসে আমি তুলমা যেনটা কি তার ডাহি মানে নাই ভাঙ্গি যাও ফল তুলা সয়লা বেলকে আমি ই কথাকে বিশেষ ভাবে নজর থি রাখমা কি তার আর্দ্রতাটা শতকড়া 85-90% রহেবা যাহার দ্বারা গছ মানে ভলসে রহেবে আর আমার বগিচাটা সুরক্ষিত রহেবা তো এন্তা করি আমি লিচু গছর যতন মাতন নেলে লিচু গছ মানে আমার সুরক্ষিত রহেবা আমার বগিচারে অয়তকা ফল হেবা আর সে ফল মানে মিঠা লাগবা আর ফল টিকে বড় বড় হেবা যাহার দ্বারা এটাকে আমি বাজার থেকে বিক্রি করি 2 পয়সা অয়তকা লাভ করি পারমা
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সমলপুর প্রাতঃ সূচনা শুনন্তু শ্রোতাবন্ধু ঋতু অনুযায়ী আম শরীরর সুস্থতা উপরে আমাকু ধ্যান দেবাকু পড়িথায়। সেমিতি সূর্যঙ্কর প্রখর কিরণ যোগু গ্রীষ্ম ঋতুরে অংশুঘাতর আশঙ্কা রহিথায়। তেবে অংশুঘাতর নিজকু রক্ষা পাইবা পাই হেলে কেতোটি সাবধানতা প্রতি আমাকু ধ্যান রখিবাকু পড়িব। সেগুড়িক হেলা টান খরারে পদাকু বাহারন্তু নাহিঁ, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, জরুরি কামরে বাহারকু যিবাকু হেলে কলা চশমা চপল মুন্ডরে ওদা গামুছা এবং ছতা ব্যবহার করন্তু, বাহারকু যিবা সময়রে পানি বোতল সাঙ্গরে নিয়ন্তু, হালুকা এবং ঢিলা পোশাক পরিধান করন্তু, মাদক দ্রব্য সেবন করন্তু নাহিঁ কিংবা কৌণসি নিশা দ্রব্য ঠারু যথাসম্ভব দূরে রুহন্তু, জল শুষ্কতারু রক্ষা পাইবা পাই অধিক পানি ওআরএস দ্রবণ পণা তোরাণী ঘোল দহি ও আখু রস পিয়ন্তু, কাকুড়ি তরভুজ আদি ফল খাঁন্তু, অংশুঘাতরে আক্রান্ত ব্যক্তিঙ্কু যথাশীঘ্র ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু, গৃহপালিত পশুপক্ষীমানঙ্কু ছাইরে রখন্তু এবং প্রচুর পরিমাণরে পানি পিইবাকু দিয়ন্তু, ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ ଦ୍ୱାରା ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ସମ୍ବନ୍ଧୀୟ ଦିଆଯାଉଥିବା ସତର୍କ

শ্রোতা বন্ধু, সময় শিখাই দিয়ে অনেক কিছু। অনুভূতির জীবন আরম্ভ, পুনে অনুভূতির ইতিহাস। তেবে সবু কিছু কু সাউটি নেই আগকু পাদ থাপে এই জীবন আমার। মে মাস 21 তারিখ এই দিনটি জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত বিশ্ব সাংস্কৃতিক বিবিধতা দিবস এবং এই দিনটি ভারতের জাতীয় আতঙ্কবাদী বিরোধী দিবস ভাবে মধ্যে সর্বাধিক স্বীকৃতি দিয়েছে। সংলাপ এবং বিকাশ পাই বিশ্ব সাংস্কৃতিক বিবিধতা দিবস ইউনেস্কো নেতৃত্বে এই আন্তর্জাতীয় পালন বিশ্বর সংস্কৃতি এবং সমৃদ্ধি পালন করে ও শান্তি এবং স্থায়ী বিকাশ হাসল করবার আন্তঃ সাংস্কৃতিক আলোচনার অত্যাবশ্যক ভূমিকা আলোকপাত করে। তবে আসন্তু সময়ের মহত্ব বুঝিবা এবং সম্মান দেবা এবং জীবনর চলাপথরে আগকু পাদ থাপিবা।

পরবর্তী গীতটা বাঘে টু সিনেমানো, সঙ্গীতকার মিথুন, গীতিকার সাহিদ কাদরি, কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল।

ইহাতে আসুন শুনবা এ গীত কণ্ঠদান করছেন জাভেদ আলী, সঙ্গীত দিয়েছেন আর গীত লিখছেন রশিদ খা, সিনেমা রাজ 3।

শেষে সিঙ্গম রিটার্নস সিনেমার এই গীত শুনুন। কণ্ঠশিল্পী অরিজিৎ সিং, গীতিকার সন্দীপ নাথ, সঙ্গীতকার জিৎ গাঙ্গুলী।

শ্রোতা বন্ধু, আমাদের ভারত এক ধর্ম নিরপেক্ষ, শান্তিপ্রিয় এবং গণতান্ত্রিক দেশ। এখানে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি এবং বিভিন্ন পরম্পরার লোক মানে একতার সূত্রে বাঁধি হয়ে রয়েছেন্তি। কিন্তু আতঙ্কবাদ এই শান্তি এবং একতাকে ভঙ্গ করা চেষ্টা করে, নির্দোষ জনসাধারণ মনরে ভয় সৃষ্টি করে দেশের একতাকে দুর্বল করা হচ্ছে আতঙ্কবাদর মূল লক্ষ্য। এই ভয়াবহ সমস্যা বিষয়ে লোকমানকু সচেতন করিবা পাই প্রতিবর্ষ মে 21 তারিখকু জাতীয় আতঙ্কবাদ বিরোধ দিবস রূপে পালন করা যাইথায়। এই দিনটি ভারতের পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীঙ্ক স্মৃতি পালন করা যায়। 1991 মসিহা মে 21 তারিখরে এক আত্মঘাতী বিস্ফোরণে তাঙ্কর মৃত্যু ঘটিলা। সেই দিনঠারু এই দিনকু আতঙ্কবাদ বিরোধ দিবস রূপে পালন করা যাচ্ছে। এই দিবস পালনর উদ্দেশ্য হচ্ছে আতঙ্কবাদর কুপ্রভাব এবং ভয়াবহতা বিষয়ে জনসাধারণ সচেতন করা এবং শান্তি ভাইচারার বার্তা প্রচার করা। পরবর্তী গীতটি কণ্ঠদান করেছেন মোহিত চৌহান, গীতিকার মনোজ মুন্তাসির, সঙ্গীতকার টনি কক্কর, কথাচিত্র এক পাহেলি লীলা।

শ্রোতা ভণী, পানি পরে চা হচ্ছে সারা পৃথিবীর সবুঠার অধিক পিয়া যাওয়া পানীয় মানক মধ্যে গোটিয়ে। ভারতের চা কেবল এক পানীয় নুহে, বরং এহা লোক দৈনন্দিন জীবনর এক অংশ পালটি যাইছি। সকালর চা এক অভিন্ন অঙ্গ। সকালর আরম্ভ হোক কিংবা সন্ধ্যার ক্লান্তি, গরম কপে চা মনকু সতেজ করে দিয়ে। শ্রোতা ভণী, আজি হচ্ছে আন্তর্জাতীয় চা দিবস। প্রতিবর্ষ মে 21 তারিখকে আন্তর্জাতীয় চা দিবস রূপে বিশ্বস্তরে পালন করা যাই থাকে। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে চার সাংস্কৃতিক মহত্ব, স্বাস্থ্য গুণ ও বিশ্ব অর্থনীতিতে এর ভূমিকাকে সম্মান জনাইবা সহ চা চাষী এবং শ্রমিক মানুষ প্রোৎসাহিত করিবা। চার ইতিহাস বহু পুরোনা। 2005 মসিহা ডিসেম্বর 15 তারিখে নয়াদিল্লির প্রথমে আন্তর্জাতীয় চা দিবস পালন করা যাইথিলা। পরে ভারত সরকারক প্রস্তাব ক্রমে মিলিত জাতিসংঘ দ্বারা 2019 মসিহারে স্থির করা যাইথিলা যে প্রতিবর্ষ মে 21 তারিখকে সারা বিশ্বরে আন্তর্জাতীয় চা দিবস রূপে পালন করা যিব। কারণ এই সময়রে বিশ্বরে অধিকাংশ দেশে চা অমল হয়ে থাকে। বিশ্বরে অনেক প্রকারর চা রয়েছে, বিশেষ করে গ্রিন টি বা সবুজ চা শরীর পাই অত্যন্ত লাভদায়ক। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধক শক্তিকে বড়াই থাকে, কিন্তু অধিক পরিমাণে চা পিবা শরীর পাই ক্ষতিকারক। চা কেবল এক পানীয় নুহে, বরং এহা লক্ষ লক্ষ লোকঙ্ক জীবিকা। ভারত, চীন, শ্রীলঙ্কা এবং কেনিয়া আদি দেশ চা উৎপাদন ক্ষেত্রে আগরে অছন্তি। ভারতের আসাম এবং দার্জিলিংর চা বিশ্বরে প্রসিদ্ধ। এহা কেবল ঘরোয়া চাহিদা পূরণ করিনথায়, বরং বিদেশকু রপ্তানি হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে থাকে। চা কেবল শরীরকে সতেজ করে না, বরং অতিথিঙ্কু স্বাগত করিবা এবং বন্ধু পরিজনক সহ আলাপ আলোচনা করিবা সময়রে এহা এক মাধ্যম সাজি থাকে। আন্তর্জাতীয় চা দিবস আমাকু চা বগিচারে কাম করুথিবা শ্রমিক মানক অবদানকু স্মরণ করিবাকু এবং চা শিল্পর স্থায়ী বিকাশ পাই কার্য করিবাকু প্রেরণা দেইথায়।

পরবর্তী গীতটি ক্রান্তি কথাচিত্রর, গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীতকার যতীন ললিত, কণ্ঠশিল্পী সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি।

0: আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম সন্দেশ টু সোলজার্স রিলে করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর।
1: ये आकाशवाणी है, प्रस्तुत है हमारा विशेष कार्यक्रम संदेश टू सोल्जर्स।

গুরু বলি দুইটি অক্ষর অছি তাহাকু যদি আমি আশ্রয় করমা তাহলে ইহ ধামরু মুক্তি পাই পারমা। এণু করি বাবু প্রথমরু ঘাত বাধ্য হব।

পরি যেতে বেলে মা গর্ব করলে অন্তর্য আমি বলে মোর বাল্য কালর কথা মা মনে নেই ন, সে ভাবনা আমি নেই করবা। হ্যাঁ মোর মা যশোদা মতে কেতে দুঃখরে লালন পালন করি বড়াই।

তুমি চাহিলে তিনিপুর কে ভ্রমণ করে পারছ, তুমি কেন কেন না কেনসি নয়া কথা যদি দেখিছ কি শুনিছ টিকে কহত বেলে মুই শুনতি হই। সে নারদ মুনি তো কহবার পাই কি যাউছ, কহবার পাই কি আরম্ভ করতিবে।

0: যদি নাই পলাউছু শুন বলে যদি উচ্চ বাচ করব তড় বড়ি যদি উচ্চ বাচ করব তড় বড়ি তোমার পরে 80 বর্ষে বুদ্ধি এসি পরে 80 বর্ষে বুদ্ধি এসি
1: লাগে
0: অধম গৌড়ে এটির লাগি পূর্ব পুরুষ আনু কহিছেন যে গৌড় মানকর 80 বর্ষে বুদ্ধি এসি হ্যাঁ তো বাবু এন্তা গন্ডগোলটে যেতে হলে হেইগলা মা থাই যে যজ্ঞ চলরে ধেনু বাসা ইত্যাদি
2: ଲୋକଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସଞ୍ଚାର ଶୁଣିଲି ପରିବେଷଣ କରିଥିଲେ ଶାନ୍ତିଲତା ବିଶ୍ୱାଳ ଏବଂ ସାଥୀମାନେ ଥିଲେ ଅଶ୍ୱିନୀ ମଲ୍ଲିକ ଏବଂ ବୀରସ୍ତମ ସାହୁ ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାର କରୁଛୁ ଆଜି ସନ୍ଧ୍ୟାର ଯୁବବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ

শ্রোতা বন্ধু, গীতটি শুনিলে তো আশা করছি আপনার নিশ্চয় ভালো লাগিব। প্রতিবর্ষ মে মাস 21 তারিখ দিন বিশ্ব সাংস্কৃতিক বিবিধতা, সংলাপ ও বিকাশ পাই দিবস, ওয়ার্ল্ড ডে ফর কালচরাল ডাইভরসিটি ফর ডায়ালগ এন্ড ডেভেলপমেন্ট পালন করা যায়। এই দিবসর মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিশ্বর বিভিন্ন সংস্কৃতি, ভাষা, পরম্পরা ও জীবনশৈলী সম্মান দেওয়া এবং সেগুলিক মধ্যে সংলাপ ও বুঝামণা উৎসাহিত করা। আজর বিশ্ব হচ্ছে এক বহু সাংস্কৃতিক সমাজ। এখানে ভিন্ন ভিন্ন ভাষা, পোশাক, খাদ্য ও পরম্পরা দেখিবাকু মিলে। এই বিবিধতা আম জীবনক অধিক সমৃদ্ধ করে থাকে। সাংস্কৃতিক বিবিধতা আমাকে শিখাই থাকে পারস্পরিক সম্মান ও সহযোগ মাধ্যমে আমি এক শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়িপার। ভিন্ন সংস্কৃতি মধ্যে সংলাপ হলে ভ্রান্তি ও দ্বন্দ্ব কম হয়ে থাকে এবং মানবতার সম্পর্ক আউ দৃঢ় হয়ে যাই থাকে। এই দিবসরে আমি সমস্তে প্রতিজ্ঞা করা, বিভিন্ন সংস্কৃতি সম্মান করা, শান্তি ও সহ অস্তিত্বক প্রোৎসাহন দেওয়া এবং একতার সহ বিকাশর পথে আগেবা। তো শ্রোতা বন্ধু, শুনিবা আজ যুববাণী কার্যক্রমের শেষ গীতটি। কথাচিত্র লুডু, কণ্ঠ অরিজিৎ সিং, সঙ্গীত প্রীতম, গীত সন্দীপ শ্রীবাস্তব।

0: শুনিলে আকাশবাণী সম্বলপুর কেন্দ্র দ্বারা প্রস্তুত কার্যক্রম বিকাশ মন্ত্র প্রযোজনা সন্তোষ পিং উপস্থাপনা বিশ্বভারতী মিশ্র আকাশবাণী কটক আপনার আঞ্চলিক সংবাদ শুনিপারি বিজ্ঞাপন পরে
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তালঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: নানি, জোহার জোহার।
1: জোহার জোহার বৈকুণ্ঠ।
0: উফ, ইটা বলছো নানি, যেন ধান দোয়াজ লাগিছি।
1: হ্যাঁ,
0: ইহা দি জলদি না ভাল করে সঁকিল বলে আর পৌঁছে পারব কে?
1: পৌঁছে নাই হুয়ে
0: হেটা বলছ, গোড়া টিকে ধুইলি আর এটা ছিনছান তো বৈঠকি গেইছে।
1: হয়ে তাহের উপায় পাক দেখুছু কি নেই, ঘায়ে ঘায়ে গিড় গিড় দুম দুম করি করি যেন রুকি দৌছে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, যে কাঁ বলি কি?
0: হ্যাঁ নানি, আজ কেন দিনটি আজ জিনিস তো?
1: হ্যাঁ হ্যাঁ, মুই তো জানিছে, হলে তুই জানিছু কি নেই কহ তো কাঁ দিন আজ? যে
0: সতে
1: মুই দুইটা কথাকে ভাবুছে।
0: হ্যাঁ,
1: আজ জনকর বিহা ঘর গলে হইতিলা, আউ আর গুটে মুখিয়া কথা হউছে, সারা দেশ আজকা সে দিবসটাকে পালন করুছে।
0: হেটা তুমি কইছে নানি, জেনটা কি আমারি চাষ বাস সঙ্গে জড়িত।
1: ওহো, বেলে এটা সারা বিশ্বর কথা কহুছু, আমার পৃথিবীর কথা কহুছু নেই কে?
0: সাংস্কৃতিক বিবিধতা উন্নয়ন পাই আজ বিশ্ব দিবস হে,
1: জেনটা
0: কি
1: আমার চাষ বাস
0: 21 কে পালন হে।
1: হ্যাঁ, আমার চাষ বাস সঙ্গে গলে তার সম্পর্ক রহিছে নেই কে?
0: হ্যাঁ,
1: বেলে ইতার ভাবটা গা কানা এ কহ তো টিকি।
0: এটা নানি, ইতার গুরুত্ব হেলা,
1: হ্যাঁ,
0: ভিন ভিন অঞ্চল ন ই চাষ প্রণালী, বিহন পাচর যেন বলুছু, খাদ পানীয়,
1: হ্যাঁ,
0: আর আমার পারম্পরিক জ্ঞান কৃষিকে এটা সমৃদ্ধ করছি।
1: ওহো, বেলে ই যেন ভিন ভিন রাজ্যে যেন আমার চাষ প্রণালী মানে, বেলে ই যেন জৈবিক পদ্ধতি ন কে করুছে, কে পাইন কে আয়াত করবার প্রণালী মানে করুছে, আর কে দুই দুইটা তিন তিনটা চাষ যেন মিশ্রিত চাষ বলতো সেটা মানে করুছে, ই সবু কে যেন কহুছু তো নেই কে? বেলে বঢ়িয়া কথা তো, আজকা আমার যেন চাষী ভাই মানে গলে শুনুতুবে, সেমানে গলে জানবে না এই দিন র সবু মহত্ব মানে গুরুত্ব মানে, জানলে তো ফের তাকর ভিতরে ভিতরে সেমানে বি ভাব বিনিময় হেবে গা, কথাবার্তা হেই করি তাকর অঞ্চল ন কেন্তি করি উন্নতির মার্গ দেখি পারবে, জনে জনকর সঙ্গে কথা হেলে হি সবুর কি নি মোকাবিলা হেই পারছি।
0: কথা হেলে মিশলে সে জায়গা কে বুলি গলে
1: বনে কেতনি কেতে কথা বি জানবা কে মিলসি। দেখ আমার রাইজে আমি যে চাষবাস করুছু, আমার পাখ রাইজ মানকে তো হেনতা নাই করবা নে, অলগা অলগা জিনিস অলগা অলগা পদ্ধতি ন করুছন, বেলে তাকর সঙ্গে গলে আমি যদি কথাবার্তা হেমা, কেতবেলে কেনতা বুলি গলা বাহানা ন যদি দুই চারটা জিনিস তাকর দেখমা, বেলে সে মানে কানা করুছন, আমি আমার কথা বি কহমা তাকর কথা গলে জানমা, আর চাষবাস ন যদি সে জিনিস মানকে আমি লগামা কিনি, বেলে এটা রাইজ রাইজ ভিতরে গলে কেতনি কেতে সম্পর্ক বড়বা, আর এই চাষ কথার যেন কথাটা কহুচু ইথি গলে কেতনি কেতে আমার উন্নতি হবা।
0: হ্যাঁ, যেনতা নানি আমার সংস্কৃতি সঙ্গে জড়িত চাষটা, আমি যেনতা নানি মুঠি চুমুচু,
1: হ্যাঁ, এই যেন আমার অক্ষি তৃতীয়া।
0: অক্ষি তৃতীয়া অলগা রাজ্যে অলগা হিসাবে অলগা নাতি সেটা করুছ,
1: তাহেরু চাষ বাস সরেই দেলা পরে যেন উতারু যেন আমি পুষ্পুনি যেন মানুছ, সবু কাম কবার সরি গলা বলি খুশি থি বলতো, হেনতা সবু তিহার বাহার।

0: বৈকুণ্ঠ।
1: হ্যাঁ নানি,
0: আজকা বনে তো ঝিবটা এটা গীতটে শোনালু।
1: হয় গো নানি, দেখ তো এই গলা ফেব্রুয়ারি মাসে মোর ঝিয়ারিকে পটেছিল বল তো, আর মুই কন্যাদান করিলি
0: ওহো,
1: বলে এটা সুর পড়ে গেল বল তো,
0: বেলে ভুলি নাই পারবার এটা তার
1: ঝিবটা।
0: বা
1: হ্যাঁ
0: হেতির লাগি সুরতা করি করি এটা গীতটে শোনালু বল। যে কা বলছিলি কি,
1: হ্যাঁ নানি
0: গীত তো শুনলা,
1: হ্যাঁ হ্যাঁ
0: আলোচনা গলে তো শুনলা।
1: হ্যাঁ হ্যাঁ
0: সমিয়া কে দেখুছু কি নি,
1: হ্যাঁ পল পল হয়ে লা ন
0: বেলে যাও দিনে
1: যাও নানি যাও।

0: কার্যক্রমের পরবর্তী গীতটি কণ্ঠশিল্পী মানস কুমার দত্ত।
1: ছতু চাষ সরল এবং লাভদায়ক। পাল ছতু 12-15 দিন এবং ধিঙ্গিরি ছতু 20-25 দিন মধ্যে স্বল্প খরচে অমল হুয়ে। ভূমিহীন নামমাত্র এবং ক্ষুদ্র চাষী ঘরবাড়ি 12,000 টাকা বিনিয়োগ করে 1200 বর্গফুট মাসিক 15,000-18,000 টাকা রোজগার করেপারে। তবে এ দিগরে অধিক জাণিবা পাইঁ অম্বাসি অনুদান প্রাপ্তরে কার্যকারী হেউথবা সিবি সাই বিকাশ প্রকল্প অধীনরে আবশ্যক তালিম নেবাকু ইচ্ছুক চাষী নিকটস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ যোগাযোগ করুন।

0: এই থিলা মো জীবন নাটকের কতটি অশ্রুড় অঙ্ক চালার বাবু।
1: তাপরে
0: সুনন্দা সহ মোর বাহর হওয়া পূর্বর মো বাপা বি ইহধাম ছাড়ি চালগলে, আধুছন্দা সে বি চাইলানি তার কলঙ্কিত মুহকু দুনিয়ার দেখিবা। শেষে মো উদ্দেশ্যে খণ্ডিয়ে চিঠি লিখিদি সে আত্মহত্যা কলা।
1: কণ লিখি
0: লিখি
2: পূজ্যস্পদ ডাক্তার বাবু, দুনিয়া ঠার সমস্ত সম্পর্ক মায়া মোহ তুটাই দে মু চালি যাউছি, এণু মতে ক্ষমা দেব। তুমি কুহ, এহা ব্যতীত মোর আউ কি উপায় থিলা? তুমকু মু গোটিয়ে গুরু দায়িত্ব দেই যাউছি, পালন করিবাকু যেপরি যত্নমান হেব। এ সমাজের নারী জাতিকু পতিতা দলিতা এবং অত্যাচারিতা শৃঙ্খলরু মুক্ত করিবা পাই নিজকু নিয়োজিত করিব।
0: ইতি মধুছন্দা। আও এ চিঠিকু কেন্দ্র করি পুলিশ মতে অ্যারেস্ট কলা, এবং এই কারণরু মু আজি যা জেল দণ্ড ভোগুছি। জেল দণ্ড পাই মোর তিড়ে মাত্র দুঃখ নেই জেলর বাবু।
1: তাহলে
0: দুঃখ কেবল এতিকি যে মতো সমস্তে একা ছাড়ি চালগলে, মু বঞ্চিছি সত, হলে মোর আত্মা মরি যাইছি জেলার বাবু, মোর সংখ্যা লিপি যাইছি।

কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের উদ্ভৃত কণ্ঠরে শুনন্তু এই গীতটি জুয়েল থিপ কথাচিত্রর, সঙ্গীত এস টি বর্মণ।